অনুষ্ঠানে আজ রয়েছে ছায়াছবির গানের আসর। অনুষ্ঠানের শুরুতে মাদার তেরেসার এই উক্তিটি, যদি ব্যর্থ হও হতাশার কিছুই নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। মাদার তেরেসার এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এবারে বলবো জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে কিছু কথা। জাতীয় পুষ্টি সপ্তাহ মানুষের মধ্যে সুষম খাদ্য ও সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রতি বছর এই সপ্তাহে পুষ্টির প্রয়োজনীয়তা, অপুষ্টির ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ অত্যন্ত আবশ্যক। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও আঁশের সঠিক ভারসাম্য থাকা দরকার। শাক সবজি, ফল, ডাল, দুধ, ডিম, মাছ, শস্য ও অন্যান্য স্বাস্থ্যকর খাবার নিয়মিত খাওয়া উচিত। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তিদের ও পুষ্টিকর খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্কুল, কলেজ, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, স্বাস্থ্য পরীক্ষা, পোস্টার, প্রদর্শনী এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হয়। পুষ্টি শুধু রোগমুক্ত থাকার জন্য নয়, একটি শক্তিশালী ও সুস্থ জাতি গঠনের জন্য অপরিহার্য। তাই জাতীয় পুষ্টি সপ্তাহের বার্তা আমাদের সবার জীবনে বাস্তবায়ন করা উচিত। এখন বলবো জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026 এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।

0: এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল ৬টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর ১২টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কাচাল আগামীকাল সকাল ৬:১৫ শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল ৮:৩০ শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল ৬:১৫ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল ৮:৪৫ স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল সন্ধে ৫টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল ৫:৩০ স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল ৭টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল ৭টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture, and untold stories. The Ministry of Information and Broadcasting, through Prasar Bharati, proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes, or hidden destinations, your story matters. Create a 1-to-3-minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.
0: হ্যাঁ বন্ধুরা, ছায়াছবির গানের আসরে আজ মন নিয়ে কিছু কথা বলবো, সঙ্গে থাকবে গান।

মন দিয়ে আমরা যা কিছু দেখি চোখ অনেক সময় তাই দেখায়। মন আর চোখ যেন ঠিক দুটি আয়নার মতো, মনের কথা আর অন্য সকলের কথা এক হয় না। মন নিজের মন গড়া অনেক কথা বলে, সে কথা হয়তো বা অন্যের কল্পনাতীত, মন কিন্তু সহজেই সে কথা বলে। দিনান্তে ক্লান্ত পরিশ্রান্ত মন যখন নিরালা চায় তখন সে গভীর ভাবনায় নিমজ্জিত হয়।

বিরহ হিয়া যখন রাত যাপন করে, তখন তার মন বিরহ বেদনায় নিমজ্জিত হয়ে যায়। মন ব্যাকুল হয়ে ওঠে সেই মনের মানুষের খোঁজে, তার প্রকাশ পায় মনে গুমড়ে ওঠা কান্নায়। মন তখন আর মানে না।

মনের ব্যথা বোঝা সে এক কঠিন ব্যাপার। একের মনের কষ্ট অন্যের কাছে জানা সহজ নয়। মনের অন্তরে যে গভীর বেদনা তা প্রকাশ পায় মনের গভীরতম সত্তায়।

যেমন ব্যথায় কাঁদে, তেমনি অনেক সময় সুখেও কেঁদে ওঠে। মনের অনেক চাওয়া পাওয়া যা থাকে কল্পনায়, সেটাই যখন বাস্তব হয়ে চোখে ধরা দেয় তখন চোখ জলে ভরে, হাসির কোণেও এক বেদনা অনুভব হয়।

মনের প্রিয়জন যখন দূরে থাকে, মন তার অপেক্ষায় দিন গুনতে থাকে। কিন্তু যখন সে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন মন আর অপেক্ষায় থাকতে চায় না। মন তখন চায় মনের মানুষের সঙ্গে হারিয়ে যেতে। আশার শ্রাবণের ঝড়ো ঝড়ো বাদল ধারায় মনে করিয়ে দেয় প্রিয়জনের দূরে থাকা। এই অজস্র ধারায় মনে করিয়ে দেয় প্রিয়জনের মনে পড়া। আবার আকাশের আলোকের তরিতে বে দিন যায় চলে, আর মন পড়ে থাকে আধারে।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, কাল আবার কথা হবে। নমস্কার, শুভরাত্রি।